এ শরীর মেরে ইস জগ মহে আয় কে ক্যা তুদ কর্ম কমায়া কে কর্ম কমায়া তুদ শরীর যা তু জগ মহে আয়া জিন হর তেরা রচন রচিয়া সো হর মন না বসায়া